আরে নুবং সুগং টোকসা নামমন মতনছি রং তু পিরম জগান মো উলুম দু আলং কৈসা নামছি মিউসা ছুলম কা সকদম বারে কা গং রিপ ইয়ং নি রেবুম রিপ রিবুম রে তু ন মগন সঙ্গ পঞ্জিম পঞ্জিম না রিপ ইয়ং রি গং গোসু উলুম দু আবি রিপ লিং সতা কয়ু তিলো দোলা গনন রিউসু আগো ইউসু আদিউম ইউসু গনন খুসু উলুম দু কোমর পনলা বি রিপ সিং বিকসা রিবোর কাদ্রেম রিউটুপু ইয়ংনে দোসা ছিলম কা তো দোসা লেনছো তোলেম রিবুম সা লিউকা কা লোক না আবি রেন না কা বুম সা লিউকা থেং তুপু ইয়াম সেনঙ্গো।

0: nyo yu yong li ba kayu yaka liang sa thak pe du nyo yu yong kui nan ku ka chu ulum du migdum arin kaling ka kong 75% jang kaisa yakar mu mura song ikcha la nyo yu ka du bik nu bam ni mo uri hu yu nan du du sa nyo yu lom du chu lom lem lung pa la mo ulum du abi ren jung sa du arin ding ka kong ren jung kala agyap chu kaisa anum anom ing aku anyu song nan ikcha la lungten sa nyo yuk yang likrung la modern technology sa lom na la nyo yuk likrung la ichala kaisa morosong nan ulum tu nyo yuk machung le thung munye ni ulum tu nyo yuk yang liba agya mutong sa nyo yuk pangun ka chu ulum tu abi srong kaisa studio ka chela thung yam ren pasang nam jer rong kup sawong upar sawong kyung nom srong abi ren sa bi ka thamdan ngun chi ni hurem suluman ju chong un are sa athu rem dut chut sre sre ka kaina dut chong un sre ta chai ka dut muchok un are sa tun ka hurem ju tong pong un hurem hu ka jok sipu parchit pong lam sulu mana kaina lungyo thom ka chu sulum lung thor ka chu as tun ka abi kaina tham den ka nyet den chong sa tun ka ren abi ka sa studio ka chela tung ni sa namo kamri mo alo ba ta chai ka hu ju tong sa nyo yok phokado arium nyo yok ka kunong thubu ni mo arinan matba abi srong kaisa studio ka chuna thung ni ren pasang rong khup subong chugyom ren jung nom gulin han go ren sa thak to kam den nong bu yong li shu
1: go subong kyom lom yit bu ksa bryang pasang rong khup go mo
0: along ren ka go samse ma lung gulin han srong sa re ring ve ka go ren ka to chi ching ren nar sa tha ren nar sa lum ma nar re along re hu ju song sa interest digong na interest are suluman ngun long dip
1: hu ju song sa are ksa sa interest re ya ksa limo ka hu dum ka ni an ore hu dum ore lom re kam kam atu chong la ple shu an kam tu bum re kyung sa chong na lag sam hu khu tu kam ul bo li na li an to bilom re uloman nong la re ksa som re ala hu kam ju shu are la kam part time yuk jang mun shu li na re guna hu ju long dip bu are hu ju na re go agya nam agyap to mchen nam kutrok jamunon an are yo kare thuju bare utet kidukla manin hu are ju shetre ote hudum hu re katachot agyap labin magat chikam kam tachot bi gongunon chu
0: along ren re along hu re ju bare along sulumna lungbo longnong hu ure ramre
1: hu lungbo chongre ala tudo kyung yang ka kyu kam kam yog juk longna kungam to tam bu bagal tuklok chongle ni sho nan to chong ure chong nare gunare dom ka juk hanmu dom chong juk dom chong juk nare are hu tu an e hu sa atu chikam mix lamat anare chini chong nyam bag bazar lom chini chong par anari krom chong par nare dom ure juk leng sare kuinare ure ka nong ka kam kam kam kam shit nyen thuk rong la hure lat na wan non cho anu bilom na du hu dom ka lom na ka ka da ve chuk nyet chu juk khot go ubina kuina kam hu dom ka tala juk man go ure hu dom la kuina lo tala bret na rong la kuina sar khot chu
0: along ren hu ju song stern kra long hu sa re hu hu na khu bar shi shu te
1: ala re men ta huna kho kho bore huna kho bore men re ala kyu tyung song ka agyap do uri thang ga chu ari ko rot ku su na ku chung chong thang ga chu na ari kandang chong la thang gre adyu mun chu
0: e ore re hustern kare along hui bi lem
1: lai lai lai thup lyang ori ju thup lyang lai je lem lyang na mat na kyu kyung chong ka agyap do thang kut gong la adyu mun chu kisum dula li ka la banjo lyot nan ching gong banjo lyot nan ching gong ala hu ju thung ni hu sa ten ka la la adyum lu thok mo plon do grung la fo chong na la kam kam ta lok bo shu ala abur ri ala hu na kam kam thu pu li nare kisum sa jang ching chong banjo chong lyot nan bu chong kare gun re kam kam du nare ku rot ku su chong re ala season season kare gure alum pa chu pa chu
0: e along are ren yang kare alo ba de hu sa dum sa chat
1: kolyang re along re ti chni hudom along lai
0: e urendra along ren hu along hu dum re na ste set plum yo
1: hu dum re na re te chot adyum jok mi gong na butul sam an kam jok mi gong na butul net man shu ta butul ka cha phit net cha phit u jang plu shu hu sa du tu re
0: e urera long te chot ajak jok ba uzang kare thubum go
1: lai tu chot te kam adium do te chot adium jok mi gong de lai adium min ala re hu du chi sa te chot re kyu are chusa kam ka kuchung chong bur bam ba কংকি বুর বাম্বা ওরে টাইম ওরে তত কা দুধ মেগং রে কাম আদিউ মুনছো আতুলা কাম প্লসিও বতল নেট সামজাং ওজাং প্লসিও বতল সামসা ফিট নেট সাফিট ওজাং নে প্লসিও লাই
0: এ শ্রীজাং তত কা লং হু হুতুরে দুধ গং রালং আদিউ মুনছো
1: হুরে আরে পেন্ডে গুক চং বুর বাম্বারে আরে পেন্ডেলি নাল আবা কুই দাংলিয়াং কৌটেট মিন কান থাল থাল রি চং নং রি কে পেন্ডেজং পেন্ডেজং দোকাত গুক কুংলি না কাত ইসু গুক কুং উরে লম নরে হু তু হু চং নং আফ্রিক হু চংলা মাকশো না লাবু না তু উরে চংলা মরা চং কাম থং উ তুত দুত উ তুত কাপি থং মে গং রায়লা কাম কুইদুম নুবুজং আলুম জার জি জং দোকু উড়ে তো কা গোক পেন্ডে আরে চং বুর বামে হু চং দোচে তোট মজক লাই
0: এ আলং হু চং জু বারে রেন কারে সেরে সেরে জংসা পারচে পং ইয়ং আলং ডিফিকাল্টিস লিসেনি ওরে সেরে জংসা কিদ লাই লাই লাই
1: উজং আরে হু চং জু বারে কুইনা হু দুম জুক নারে কাম আলুম আমিন লম না দুমপু কাম আছেন চক আন অপ্লং কা দুম রে অপ্লং লাই কাম আথো মা থো আন মেন নে কুইন আপ্লং রে চাকাব জং গারে কাপ গাছিও সুমাত ইগং কা আর আপ্লং সো জক মি গং তম দিউন অন মাত নারে কাম উলুম জুক গাছিও কুইনা কাম আথো থো জুক গাছিও আন উবিন নারে আরে ছরেল ছরেল ফু চং নালা পারচেট কাম সোয়ে আরে রং লম নদি চিম ফুলি না কান ইসুরি না হু চং কাম চামিও লাই চাম থায়ো আন উবিন আরে কাম আথো আথো রে হু দোম নে সুমান জুক সং গলি গরে আথো কাম আথো জুক মি গং রে হুই লালা না বামজো নানজো লি আরে কিদো ছরেল কিদো ছরেল ছরেল লি কাম নিনছো কুইলা লাই লি ইউক বস্তি ইউক দো জুকবো আন উরে কারে আরে কুই লি কাম বাম বাম বারে ছরেল সুকু চং না লাছে মলি নারে হুদুম রে কাম আথো দো জুক গাছো লাই
0: উরে কারে আন কুমদুং আলম তামচিং সরে সরে না লং হুগ না তং সো গছো
1: কুমদুং তামচে লাই উরে টিক ফিল চং বান ইউ ছরেল ছরেল লাই উরে সুকু চং না লা মেন সুকু চং না চেম ফু চং না লাই টিক তেলেম চং না লা কাম মেন দা লা রে তচ চে লা লাট নো না টিক তেলেম চং উন মে গং টিক না দা তেলেম চং না কাম প্রাদো নো বু সু সু লা
0: উরে শেল না মকত বু মা
1: লাই শেল না মক খ চু টিক রে লাট লে মে গং কুই না বুকসট খ লাই বুকসট খ চু আন উরে টিক রে টিক লাট লে মে গং হুই টিক লাট লে গো কাত দুধ বনন লে গো খোঁয়ু লে মে গং রে টিক না রে ছং নেসাম দো লাট মে গং দা ওরে টিক না দো আগিয়াব নবু সোশো টিক ওরে চং থাম চুম লাই ডোম দো আগুন জুক নন চুন লাই
0: ওরে রে আলং ওরে রে হুজু বড় ওরে জাংস পারচিত মা
1: গাই লাই কুই কাম তাকসিক মাত গাত লাই
0: এ আলং রেন রে হুজু বড় শ্রী জাং ইয়ং আরে হুজু বড় হুসা ইয়ং ইয়ক মাতং আরিউম ইয়ং ও কি কাম শ্রী জাং ইয়ং
1: হু সুগ আরে জুক টং রে কাম কুসম রে কুসম সাকচিং রে কাম আরিউম নাম লাই

Kuzu zabo, de lungthe kha gatu in, chamche de chikha fi cham ki chuse nga dung de fi lepcha. Pangin mitu dejo pilerim khyabda sembi thudi na di lungthe fi ti juye khen, genje lhenge thamche lo fi cham dille ta ngachi lerim na gaso shudo in. Taring za lakpo, namlo mipho taloi dau jipi nyer nga, ইঞ্জি ল নিতো নিছু চাটুক দাউটুকি ছে চুই লেরিম দি মিডিয়াম ওয়েব গি মিটার নিঙ্গিয়া চুসুম চুজুর খেসুম দি কিলো হর্স চিকতো জিব গিয়া জি এফ এম কাঁচেন জিঙা মেগা হর্স গিয়াতসুম দিলে নিউজ অন ইয়ার মোবাইল অ্যাপ কি থুলে লেঙ্গে চুকি লেরিম সেমানাদু ই তারিং গি লেরিম গচুক সে ই ছিদি মেলামলে

0: Ötka, Lengde, Kamor, Tarvut, Pedik, Un, Sikkim Inspire, Tupesa, Lungyutlet, Satunka, Srong Pakyonka, Tuzumkat, Muntuvungima O, Tuzumsa, Nongdung Tunde, Lengde, Kamor, Tarvut, Satunka, Nithombu, Guma O. Srong Satunka, Lonsut, Abido, Songungma O.
1: দি লুংটে খা গা তুই থাড়ি গিনে চুল চুকিলা ডেঞ্জং পাচালে সেম্বনা ডেঞ্জং কি লোকসভা ঘংছোক থিমি শ্রী ইন্দ্রহাং সুব্বা কি নিউ দিল্লি না বর্ডার রোডস অর্গানাইজেশন কি ডাইরেক্টর জেনারেল নিয়ামপু বিআরও সাখ্যং গেনলা না লাম নিয়েনসো গি ইয়োকথাং খেছে নিয়ামডেল গি সেমনিয়ে করল জমদি নাঙ্গইন জমদি দিনে শ্রী সুব্বা কি লাচেন লাম গি নিয়েমসো দি ডেঞ্জং জুং কি বংশ চরিম ইন সে শুভ ইন দিলে খুঙ্গি ন্যাশনাল হাইওয়ে থাং ডেঞ্জং ল বিআরও কি গাওক ল এপে লামচু থাং ডাকজিন থাপনে কর সুংব ইন বিআরও কি ডাইরেক্টর জেনারেল কি লামচুই থেন ল খান খান থাপসে লেন গোপ মালা রা নামসো ইয়কচু ফ্যাশে ইন সে শুভ ইন দিলে ইন্দ্রাহাং সুব্বা কি ডেঞ্জং মিমাং চুই হোলে সিলেন নরেন্দ্র মোদি ল গ্যাগার গি রিংশো মিত সিলেন থেন উই কর ল টাশি দিলে ফিব ইন খোঙ্গি দে সুংব ইন লকচেন ল তো জে থাং সুমগিয়া গুপচু খগুই ইয়ক মিয়ং পোনাং দি সিলেন মোদি কি গ্যাগার কি থাংপু সিলেন জওয়াহরলাল নেহরু কি গমে ডেন্থো ল জেন লে লেনে নাঙ্গ ইন সচিলেম্পু প্রেম সিং তামাং গি থারিং নিউ দিল্লি না সিগনু সিকিম হাউস গি কিউচর পে শিবচে নি নাংজিন সারজিপ কারজিপ নাঙ্গ ইন খংগি লেসার দি না রিক্সার গি সাকেন লেকচে পে লামখু কাকপা চু ডেঞ্জং মিমাং গি থেন ল গ্যালিয়ং গি গ্যালসা তেওয়াত না জিকর ওয়ে কাপ ল লেক পে ফেননে থাপনে থেন ল ইন সে শুব ইন ইয়াঙ্গাং আদে না থিগিন গি ছাপ ফাপতি থারিং ঠোপে সুচে চি ইন দা গুপে ছে চৌনি তো নিশু চাঠু ভালে ডুঙ্গা না চচে রি সারি সোংব ইন চচিলেম্পু প্রেম সিং তামাং গোলে গি মিমাং চুল নিয়ামসং ফ্যাতি দে সে সুজিন রাংরাং ইয়াঙ্গাং কনস্টিটুয়েন্সি গি এমএলএ ডিপটি স্পিকার রাজকুমারী থাপা গি সানে ওয়াংজিন ল শিবচে নাং সে শুব ইন গ্যাগার ইয়েশু দোদাম গি কুছাপ কাকপেন ডক্টর বিজয় কুমার পান্ডে ডেঞ্জং না থেন উই জুংডেল গি লেরিম দি কি থেন ল থারিং গ্যাগার ইয়েশুক দোদাম গি জি জুংডেন বচু নিয়ামপু বাগ ডোগরা না থেপ নাংব ইন খং গি সারফের না নাংসি লেলা প্রোটোকল ইউনিট গি লেম ফ্যা নেলেন নাংব ইন থিমথিন পেন হেসু লেলা থাং ডেজিন পেনপো রঞ্জনা তামাং ইয়াং নেলেন নাংজিন নাংবে থেন ল ছেনব ইন ডেঞ্জং জুংকি নিয়ামডেল চদেন এস আই সি ইউ এন পি টিজিন ফ ডক্টর মঙ্গলজিৎ রায় কি নিউ দিল্লি না ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর কর্পোরেশন মুরলীধর মহল নিয়ামপু খংগি লিখাম লেখুং না ফেলো নাংব ইন জমদি দি না ডক্টর রায় কি ইউনিয়ন মিনিস্টার ল সিকন গি ইন্দা ঠুকপে ছে নিশুচাচি নিতো নিশুচাঠু না ডেঞ্জং সিকন না ন্যাশনাল কোঅপারেটিভ কনফারেন্স গোল্ডেন থাপনে নাংবে লেরিম দি না ছেন না সে লাপতি শুয়া ফিব নাংব ইন তাং ডক্টর রায় কি লেম্পো ল ডেছোক দি কি মিকুল নে শিয়েন প শিবছেল প জুং চুকদে চুকি ইয়ারগে জবে থেন ল ইন সে শুব ইন দেশক দি কি থাপদেন নে ইয়াং না থিম নে সহকার সে সমৃদ্ধি বিকশিত ভারত কি থেন ল কোঅপারেটিভস ড্রাইভিং ইনক্লুসিভ গ্রোথ লেকচার সেরজে থাং গি তেন গি ইয়ারগে ইন ডেঞ্জং জুং ঠিকর থাং মিসের ডেলাম নামডি লেলা কি লেংখেন ডেনশি নে মিংতাম চেন বলিউড কি ঠেচম্ম থাং থাকর গি দাপচে ইয়াং না এনভায়রনমেন্টাল অ্যাডভোকেট মিস ভূমি পান্ডেটকর ল ডেঞ্জং না ইন সুমপে মিক্সাল গি জিকর ল নেলেন নাংব ইন খং গি ডেনপো না মিস পান্ডেটকর গি ডেঞ্জং কি নেছক পে ইকর রিকজুং থাং রিকশুল সেলুক থাং তকর পে নামনিয়ং ল ক্যারজিপ থাপনে নাংশে ইন পাকিয়ং জংপেন পারি বিষ্ণই কি খনে না জংখাক রিকচাল ইয়ারগে ছারজে থাং ডেঞ্জং লেলা থাপে ইন্সপায়ার্স লেরিম কি থারিং পাকিয়ং না নিয়ামচিক দমনে জমদি নাংব ইন জমদি